আচ্ছা, আকাশবাণী এটানগর দফল এটং লাইটার কেব মো নাট মোকা বাজিক সাম কে রোহিত চতুরং কেন কমান লাখ সং খ্রাই মেক্সেট কাকি আছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু দোঙালে কা মলডোভা নর্থ মেসিডোনিয়া ওরা রোমানিয়া টাইমং এক্সটার্নেল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হেলাকা দাত লাউরা আঞ্চান ভিজিট স্টেট ভিজিট অন গুংলে কোয়ান শেও কোনে কিন ইন্ডিয়া ওরা কারা ইস্টার্ন ইউরোপিয়ান নেশনস না শেও কোনে কাকসেট তারু তারা তামরুন গা তারা লন হেলা চুক তাং মাতা দাত লা ওরা দোঙাল মন রং রিভলিউশনারি ওরা কা ফ্রিডম ফাইটার মঙ্গল পাল পান্ডে লাত লা ওয়ান ডিফি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি কা ট্রিবিউট মফি থাকা রান দাত লা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স গঙ্গা ইন ব্যাংকক সব বিচুম তলো হাই ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট হেক তো তাওয়ান সান মিক্সড কা রেসকিউ কা থাও রান দাত লা রাতু কি আচি বিউট ওয়ান বিউট কা লাভান ফি চি নো ফ্লাং লা ওয়ান ফি শো মো চংশিন হিরা টং তাও ওরা ওয়ান ফি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওরা কা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার সান কা শো মো চংশিন চং তাও সান জিপুই তকা থাও কা দাত লা কো হি এটাইন এ লং নং তিহরু নে কা দা থাও থাও রান দাত লা ওরা তিকি ভাই কা তোক লো তাওয়ান সান নন দলজি ওরা কা লাইগো ওরা ক্রাস সিদা সাও মান সান তো দান দাত লা ওরা ইস কামিং ডেপুটি কমিশনার ইয়াশবিনী ওরা এস পি সুবেন্দু ভূষণ ওনি গঙ্গা ইনওয়াই লাইময়া আটে সোল সুবন আটি তুলে তাইনে কথং থাকান দা লা ওরা আনগুগলি ডেপুটি কমিশনার কা শাও মো হাই আচি ইনটেক ট্যাং ওরা কারা প্রি সেডিমেন্টেশন ফেসিলিটিস সংসদ কা কাম কাম নাম কা সঞ্চপু থং থাকান দা লা ওরা ডেপুটি কমিশনার কা থং থাকা তো মাচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান মঞ্জা আপগ্রেড কা সামং দা থাও থাকান দা লা ওরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সান কাঙা ইনভে ক্লাস কেপ মো সেন্ট্রাল সেকেন্ড বোর্ড এক্সামিনেশন লাউ হিং তালমক তাম সাম লাম আঞ্চান ফা রেজাল্ট ওলাই থা ওরান দাত লা ওরা আঞ্চান এক্সাম মান কান্দি লাই তারে কেপ মো নুন লেকা মুক্রাং লাই তারে কেপ মো কুমো মো সাম লা দাত লা ওরা বুকিন লা পে মো অলিম্পিক মেডেলিস্ট ভি ভি সেন্ডু কা আকামি ইয়ামাগুচি ভে গাং ইনভে মাইদেন সুপার নুন মাপিক মো হাই জাপান ওপেন হেপে থাকা দাত লা ইন্ডিয়া পাং হে পে মো সামলা দাত লা ওরা ওডিয়া ইভেন ইন্ডিয়া ওরা কা ইংল্যান্ড না লর্ডস লন্ডন লে দোঙান বাজিক সাবমিট সঙ্গে মোরা খেলি ক্রমানে না দাত লা ওরা ইংল্যান্ড কা ব্রাঞ্চ মেডেল মো পে থাকা দাত লা ফিফা ওয়ার্ল্ড কাপ লাউ হিং তাল মোক তাম ফ্রান্স ভে পে নে কা ওরা আর্জেন্টিনা ওয়ান স্পেন না দোঙার নিউ ইয়র্ক হাই নিউ জার্সি স্টেডিয়াম হাই খেলি ক্রমানে দাত লা আঞ্চান ম্যাচ ওয়ান বাজি কেপ মোকদিন দ্রাঙ্গা চি বাজি কেপ মোকদিন মিনিট সংখ্যা কিলিক্রমণ দাঁড়া ওরা তো লাইক তঞ্জা গিয়াছি।